0: ইমান পৰে শ্ৰোতাসকলে নিৰঞ্জন কলিতাৰ কণ্ঠৰ লোকগীত শুনিলে।
1: মন কি বাত হে জন জন কি সভি কি কুছ অপনি সি অনকহি বিরাসত কি উম্মীদে নয়ে ভারত কি তো সুনিয়ে ইস মহিনে 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী আর দূরদর্শন কে সভি চ্যানেলো আর প্রসার ভারতী কে ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস পর মাননীয় প্রধানমন্ত্রী কে প্রসারণ কে তুরন্ত বাদ মন কি বাত কা প্রাদেশিক ভাষাও মে অনুবাদ আপ সুন সকতে হ্যাঁ আকাশবাণী আর দূরদর্শন কে সম্বন্ধিত প্রাদেশিক চ্যানেলো পর মন কি বাত কে প্রাদেশিক ভাষাও মে অনুবাদ কা পুনঃ প্রসারণ আপ সুন সকতে হ্যাঁ রাত 8 বজে আকাশবাণী আর দূরদর্শন কে সভি প্রাদেশিক চ্যানেলো পর তো ইয়াদ রাখি রবিবার 26 জুলাই সুবহ 11 বজে মন কি বাত।
2: আকাশবাণীত বিজ্ঞাপন দিয়ক অগণিত শ্রোতার কাষ চাপক।
3: আওয়ার ভয়েস গেটস ইউ হার্ড এভরিওয়্যার।
2: বিজ্ঞাপন জনসাধারণক সজাগ করিবলৈ আর সরকারি আসনির বিষয়ে অবগত করাবলৈ আমার ফোন নম্বরটি হৈছে
3: 6900453528।
2: আকাশবাণী গুৱাহাটি সর্বক্ষণ সর্বত্র আপনার হইতে।
0: আকাশবাণী গুৱাহাটীৰ প্ৰাগজ্যোতিষপুৰ আৰম্ভ কৰিছো ভজনৰ অনুষ্ঠান। পুনতে এয়া অনুপ জালোতা।